শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 25শে সেপ্টেম্বর শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এবছরের দ্বিতীয় শীর্ষ বৈঠকে মিলিত হবেন। এর আগে মে মাসে ট্রাম্প বেজিং সফর করেছিলেন। বুধবার শি ওয়াশিংটনের নিকটবর্তী এক সামরিক ঘাঁটিতে পৌঁছালে সেখানে ট্রাম্প তাকে স্বাগত জানান, যা একটি ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। 2023 সালের পর এটি শির প্রথম যুক্তরাষ্ট্র সফর। সে বছর তিনি সান ফ্রান্সিসকোতে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে একটি স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর শীর্ষ বৈঠক এবং রাষ্ট্রীয় নৈশ ভোজের ব্যবস্থা থাকবে। অর্থনৈতিক ও বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলো আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলে ধারণা করা হচ্ছে। দুই নেতা সম্ভবত তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি নিয়ে আলোচনা করবেন। চীন এই অস্ত্র বিক্রির তীব্র বিরোধিতা করে আসছে। আলোচনার আরেকটি বিষয় হবে ইরানের সাথে সংঘাত। যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে তেহরানের ওপর চাপ বাড়িয়ে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে ওয়াশিংটন ও বেজিংয়ের মধ্যে টানাপোড়েন চলে আসছে। আলোচনার একটি কেন্দ্রবিন্দু হবে এআই সম্পর্কিত নিরাপত্তা এবং আরেকটি হবে সংলাপের জন্য একটি কাঠামো প্রতিষ্ঠা করা। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীন তাদের বাণিজ্য সংঘাত বিরতি আরও 2 মাসের জন্য বাড়াতে সম্মত হয়েছে। এর মেয়াদ 10ই নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। বেসেন্ট বলেছেন, রবিবার ও বুধবার চীনের উপপ্রধানমন্ত্রী হ লি ফংয়ের সঙ্গে তার আলোচনার ফলে এই চুক্তিটি হয়েছে। ফক্স নিউজের একটি অনুষ্ঠানে তিনি বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা কি করতে পারি তা দেখার জন্য আরও সময় দিতে এটি 10ই জানুয়ারি পর্যন্ত বাড়ানো হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৃহস্পতিবারের শীর্ষ বৈঠকের একদিন আগে এই ঘোষণাটি দেওয়া হল। 2025 সালের অক্টোবরে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠকে বাণিজ্য সংঘাতে বিরতি না হওয়া পর্যন্ত দুই দেশ পাল্টাপাল্টি শুল্ক আরোপের মাধ্যমে ক্রমবর্ধমান বাণিজ্য বিরোধে জড়িয়েছিল। যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক কমাতে সম্মত হয়েছে। বেইজিং 1 বছরের জন্য বিরল ধাতু রপ্তানির ওপর কঠোর বিধিনিষেধ স্থগিত করতে রাজি হয়েছে। অন্যদিকে ওয়াশিংটনও একই সময়ের জন্য চিপ রপ্তানি নিষেধাজ্ঞার আওতাধীন সংস্থাগুলোর বর্ধিত তালিকা প্রকাশ করা স্থগিত রেখেছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের আলোচনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে নিরাপদ ও স্থিতিশীল সামুদ্রিক ক্ষেত্র অর্জনে সামুদ্রিক সহযোগিতা জোরদারকরণ এই বিষয়টির উপর বক্তব্য রাখেন। জাপান, ফিলিপাইন ও অন্যান্য দেশের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে 53টি দেশ ও সংস্থা একত্রিত হয়েছিল। মোতেগি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মন্তব্য করার সময় হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌচলাচল পুনরুদ্ধারের গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ সংক্রান্ত আলোচনায় প্রণালীর উপকূলবর্তী দেশ এবং পণ্য পরিবহনের জন্য একে ব্যবহার করা দেশগুলো সহ সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এছাড়া পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরে তার ভাষায় বল প্রয়োগ বা জোর জবরদস্তি করে স্থিতাবস্থা পরিবর্তনের অব্যাহত এবং তীব্রতর একতরফা প্রচেষ্টার বিরুদ্ধে জাপানের বিরোধিতার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। মোতেগি দৃশ্যত চীনের কথা মাথায় রেখে মন্তব্যটি করেন। তিনি একটি আন্তর্জাতিক সালিসি ট্রাইব্যুনালের 2016 সালের রায় মেনে চলার গুরুত্বের উপর জোর দেন, যে রায়ে দক্ষিণ চীন সাগরে চীনের ভূখণ্ডগত দাবিকে খারিজ করে দেওয়া হয়েছিল। কম্বোডিয়া সরকার গণমাধ্যমের সামনে প্রতারকদের ঘাঁটি এবং সেখান থেকে তদন্তকারীদের জব্দ করা জিনিসপত্র প্রদর্শন করেছে। ভিয়েতনাম সীমান্তের কাছে অবস্থিত একটি ঘাঁটি প্রায় 1.2 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে। এটি দেখতে একটি শহরের মতো, যেখানে রেস্তোরাঁও রয়েছে। এই স্থাপনার ভেতরে ডেস্কের ওপর কম্পিউটারের মনিটর রাখা ছিল। একটি অংশে সিঙ্গাপুর পুলিশ কথাটি লেখা ছিল। কম্বোডিয়ার কর্মকর্তাদের ভাষ্যমতে, একটি অপরাধী চক্র ওই পুলিশ বাহিনীর ছদ্মবেশে জালিয়াতি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ ও অন্যান্য কর্মকর্তারা বলছেন, ঘাঁটিটি পরিচালনা করত কম্বোডিয়ার বহুজাতিক সংস্থা প্রিন্স হোল্ডিং গ্রুপ, যারা এশিয়ার অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক অপরাধী সংগঠন হিসেবে মার্কিন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। তারা আরও জানান, চীনা, ভিয়েতনামী ও ভারতীয় নাগরিকসহ প্রায় 20,000 বিদেশি সেখানে অবস্থান করতেন। এদিকে দেশের বিভিন্ন জালিয়াতির আস্তানা থেকে জব্দ করা স্মার্টফোন ও কম্পিউটার সহ বহু প্রমাণ রাজধানী নমপেনের একটি থানায় প্রদর্শন করা হয়েছে। সেগুলোর মধ্যে ছিল জাপানি পুলিশের নকল ইউনিফর্ম ও নোটবুকের পাশাপাশি জাপানি ভাষায় লেখা নোট, যেখানে অপরাধী দলগুলোর লক্ষ্যবস্তু বলে মনে হওয়া জাপানিদের নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য লেখা ছিল। এছাড়া পুলিশ এমন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সফটওয়্যারও খুঁজে পেয়েছে যা মুখের ছবি পরিবর্তন করতে পারে। এইসব প্রযুক্তি প্রমাণ করে প্রতারণার পদ্ধতিগুলো কতটা অত্যাধুনিক হয়ে উঠেছে। বুধবার নিউ ইয়র্কে মার্কিন ডলারের বিপরীতে জাপানি ইয়েনের লেনদেন হয়েছে 158-র নিচের স্তরে। গত 3 সপ্তাহের মধ্যে এই দর ছিল সবচেয়ে দুর্বল। বৃহস্পতিবার টোকিওতেও এটি প্রায় একই স্তরে ওঠানামা করেছে। মার্কিন ব্যবসায়িক কার্যকলাপের সূচক প্রত্যাশার চেয়ে অনেক বেশি শক্তিশালী হওয়ায় ইয়েনের ওপর বিক্রির চাপ সৃষ্টি হয়েছে। এর থেকে এই প্রত্যাশার সৃষ্টি হয়েছে যে অর্থনীতি শক্তিশালী হওয়ার সাথে সাথে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এবছর আবারও সুদের হার বাড়াতে পারে। তবে এর পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে সুদের হারের ব্যবধান শীঘ্রই হ্রাস পাওয়ার আশাও ম্লান হয়ে গেছে। বাজার সূত্রসমূহের ভাষ্যমতে, ইয়েনের দরপতন বাজারে জাপান সরকার ও ব্যাংক অফ জাপানের হস্তক্ষেপ সম্পর্কিত উদ্বেগ নতুন করে বাড়িয়ে দিয়েছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।